0: শেষহলা আজ বিশেষ সংগীতর কার্যক্রম রিঞ্জুড়ি আকাশবাণী জয়পুর সময় সকাল ছটা বাজি পঞ্চাবন মিনিট হওয়া যাচ্ছি আমার পরবর্তী কার্যক্রম সংস্কৃত সংবাদ রিলে করে প্রচার করুছ আকাশবাণী দিল্লি
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা ঋচা ঝা। কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলেন প্রশ্নপত্রস্য গোপ্যতাভঙ্গ প্রকরণেষু পরীক্ষাসু অনুচিত সাধন প্রয়োগস্য চ প্রকরণেষু চ দ্রুত ন্যায়ালয়ানাম স্থাপনায় সহৈব দোষেভ্যঃ কঠোর দণ্ড বিধানম সুনিশ্চেতুম প্রারূপ বিধেয়কম অনুমোদিতম। সংসদ ভবন পরিসরে প্রধানমন্ত্রিণঃ নরেন্দ্র মোদিনঃ অধ্যক্ষতায়াম সম্পন্নে মন্ত্রিমণ্ডলীয়োপবেশনে এতত প্রারূপ বিধেয়কম অনুমোদিতম। সূত্রাণাম অনুসারেণ প্রস্তাবিতম বিধেয়কম আগামী সপ্তাহে সংসদি প্রস্তুতম ভবিষ্যতি। অস্মিন মধ্যে পরীক্ষা পরিষ্কারাণাম দিশি মহত্বপূর্ণ পদক্ষেপেণ রাষ্ট্রীয় পরীক্ষাভিকরণেণ সপ্তচত্বারিংশত অধিকারিণঃ সেবাতঃ নিষ্কাসিতাঃ। অভিকরণেন মহাপ্রবন্ধক স্তরস্য বরিষ্ঠ ব্যবসায়িক পদানাম তথা সংঘলোক সেবায়োগস্য প্রতিভা সেতু ইতি পটলমাধ্যমেন ষোড়শ যুব ব্যবসায়িকানাম নিযুক্তিয়ৈ আবেদনানি আমন্ত্রিতানি বিজ্ঞাপনানি অপি প্রকাশিতানি। অভিকরণেন বিজ্ঞপ্তৌ উক্তম যত এতানি সর্বাণি উপায়ানি প্রফেসর কে রাধাকৃষ্ণন ইত্যেতস্য অধ্যক্ষতায়াম নির্মিতোচ্চস্তরীয় বিশেষজ্ঞ সমিতেহ অনুশংসানুসারম ক্রিয়মাণানি সন্তি। কেন্দ্রীয় মন্ত্রিণৌ জেপি নড্ডা ডক্টর জিতেন্দ্র সিংহ চ নবদিল্ল্যাম সিজেপি ইত্যেতস্য প্রতিনিধিমণ্ডলেন সহ অমিলতাম। উপবেশনানন্তরম বার্তাহরান সম্বোধয়ন শ্রী নড্ডা অবদত যত পরীক্ষা ব্যবস্থা পরিষ্কার সম্বদ্ধা প্রতিনিধিমণ্ডলস্য যাচনা প্রশাসনে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমর শেষরে ললিত মোহন পটনায়কঙ্ক গীত রচনার পুণি থরে শিল্পী হলে মধুচন্দা পণ্ডা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাদের জনাউচি অসমারি শুভেচ্ছা। এই শুভ অবসরে সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলিটারি প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনিট 8, ভুবনেশ্বর।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: সুদর্শন দাসক রচনায় পুণি থরে শিল্পী হেলি বিরাজিনী সবর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে গৌরব পট্টনায়কঙ্ক রচনার শিল্পী হলে বিরাজিনী সবর।

0: ধর
1: পতিত
0: পাবন ভান ভাব কভঙ্গল নাথ বারে কৃপা করো
1: পতিত পাবন ভান
0: দিন দিন তারি বারু নাম দিন বন্ধু

0: সকল সম্পদ বহি নেই তুমি আজ অবন্তীরে ওজাড়ি দেল
1: সুদামা নিকটরে
0: আজ্ঞা ভক্ত ভগবান পরি আউ কি হব হে বাবু আজ গোটিয়ে পদ যাচ্ছি কহিবা পাই আজ্ঞা পরমহংস বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী যাহা কুসহায় হে

শ্রোতাবন্ধু, ভিন্ন ভিন্ন ভাষাভাষী, জাতি, ধর্ম, সম্প্রদায়ের অধিবাসী নেই আমার এই অনন্য বিশাল দেশ ভারত। এটি লোকমানকর চলণি আউ পরম্পরা মধ্য খুব বিবিধ। আউ বিভিন্নতা ভিতরে একতার এই অভিনব ভাবধারাটি কেবল ভারত পরি দেশরে হি সম্ভব এবং এঠারে হি দেখিবাকু মিলিথায়। এণু কহিবাকু গলে সারা বিশ্বরে নিজের এই অনন্য পরম্পরাটি পাই প্রসিদ্ধ আমার এই দেশের উন্নতি অভিবৃদ্ধিকু বলবত্তর রাখিবা আম সমস্ত নাগরিকঙ্কর আদ্য দায়িত্ব হওয়া উচিত। দেশের ঐক্যকু অক্ষুণ্ণ রাখিবাকু উদ্যম করিবা আমার প্রথম কর্তব্য হওয়া বিধেয়। আউ জনসাধারণ মধ্যে এইভাবে এক ভাবনাকু বলবত্তর করে রখাইবা উদ্দেশ্যে আমার এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শেষরে শুনন্তু অন্য এক পাহাড়ি লোকগীত সমবেত কণ্ঠরে।

0: रेडियो सुनो भाई बन मन के मुई सुरुवाली
1: अरे मुई मेटा पिला
0: जवार कलोनी जबर दिन के बेड गाट तोर गागड़ केन तारा छे बोलली नी
1: ओ यापा जबर दिन के से गागड़े बेनी को से गाय आ तुम केन तारा चस्को आलो
0: मुई तो डोला छे मातर फुटगुडा काम मकर न कोनी
1: आर काय सब रु मुई तो बेड़ाई जाय जाय कोना नाही हाथ गोड़ मन से कि जेंते दुकाईलानी
0: आमी आदिवासी लोक ए अमर जन कोरापुर जिला जंगल पानी जो नाचे সে মাটির পিলা আমি
1: আর কাই
0: কি সে মাটির দাঙড়ি আমি কাইটা নয় আমকে
1: আর
0: এ খোলা ফোন লগে গলুনি কাম করলুনি কুলিবুতি করলুনি জঙ্গল লগে যাই কাটালুনি এ দাঁতন আলুনি পথর আনি এবার পথর নাই নিয়ারি
1: পথর নাই তো
0: শিয়াড়ি পথর নাই আর কাইটা নাই কইলিনি এবে তো গোর গোটে বান কাইছে করবো বলে আর দিছে নাই
1: দিছে নাইনি
0: টান নাই সর লগে টকে টান নাই সে রেবা জমি কে সিটি ফুনি রিয়েল এস্টেট কাইছে মালিক মন সেটা নসাই করি দান জমি কে মাটি মা কে আমি জোয়ার করলুনি আমাকে পেট কে খানা দেলানি দানা দেলানি সেটাকে আমার কাইছে বাবু মন তাকে সমান গোর বাঁধি করি লোককে রোবাকে দেলাইনি
1: গোর বাঁধলাইনি মিল বনাইলাইনি ফ্যাক্টরি খুললাইনি কেতে
0: কাইটার ন কোনি এলে সেটা গোটা আছে কি নেই এবে জন্তি বাড়ি বগিচাইছি সেটি গোর বাঁধব বললাইনি গো সমানকে ডুমডা খর দেলাইনি এবে তো এ বর্ষ তো যেন্তি তাঁতি আর নকনি সে পানি দই লেবু পানি গোল পানি এটা পি পি পি করি এবে সে রব এবে আইলা পানি মারবার দিনে আমি আমার গাগরকে যেন তার যত্ন করলুনি উঠলুনি গাধাইলুনি বন্দার গলুনি তারপর জলকিয়া খাইলুনি আর কাম করবাক গলুনি মাঁডিয়া ফেস খাইলুনি অন্ডি গন্ড বেলে আর কুলিবুতি কাম করলার পরে মিশা আর মিশা খাইছে খাদি খাইলুনি গোরে ডুকলুনি সে গোট লোক যদি গাগড় কে শরীর কে যত্ন জেন্তার করলানি আমার মাটি মা কে মিশা সে যত্ন করি আমি রকবার আছে
1: এ দেখা গোট কথা শুনলি আজিকালি বর্ষা মাস শুকুয়া খাইবা জব্বর মন
0: লাগে
1: তোর লগে সে আইবি বলতে তুই আটে যাই লুস তোর ফুট বিরজি লোক পুনি অদরি দেলুস তোর পাশার আপনি গালা আপনি অটো
0: সত্যি তো কইলুনি খাই তো আল্লাহ পাশে তো খাই শুকুয়া দেবি শুকুয়া জল দেবি গোরদিন আইল তো রানী দেবি শুকুয়া জল খাইটা তোকে মাছ পুড়গা দিবি এলে ওদরি গেলি খাইটা বলে সিটি আমি শুকুয়া ডালা দরি দিলে রোড সমান বাংলা আছে আনি বে যুগনি ছয় বছর বীজ লগে আমি দেখলুনি সমান খেন্তার
1: বাংলা আছে নাই
0: আমার লোকমন লেখলাইনি ফুনি লেখে করি বড় সেলানি খেয়ে সেটাকে আরি গোচন নাই কি খাইটা নেই ন দেখালাইনি
1: এবে মিশা বড় বড় গাড়ি মন চাললানি
0: চাললানি
1: ডর কিনে কেড়েবেল খাইটাই যাইছি
0: সেটা তো এবে দেখনি বলি আমি মন গালুনি ডঙ্গার লগে বসি করে গালুনি কেড়েবেল আমি অদ্রস সেটা নাউরিয়া খাই জানা নাই কি আমাকে
1: জানা নাই
0: মাত্র অর্ডার টিম আইলে আমাকে উঠে করে না ভাই জিবাকে সারদা পানি লগে ন খাইছে না লগ বসবাকে সারদা মাত্র পানি পড়াটা আমার জানা নাই
1: জানা নাই
0: সেন্তি খাতা লাচে আমি গলুনি কাম করবাকে আমার পেটের দানা খাজে ইতি জীবু সিতি গেলুনি রোড কে দেখলে কাইটা কইবু সে রোড বাটে রোড সে গাঁর লোক মন সিতি গোটে স্ট্রাইক করলে আসত পুনি আমার এটা এলে আমি সরকারকে লিখবো বলি সরকার দেখলানি আমার এবে আমার কোরাপুর জেলার কাছে মুখ্য বাবু এলে জিলাপাল বাবু আত্মীয় বাবু এবে আত্মীয় বাবু মিশা লাইসেন্স করলেনি গাড়ি খাজে তোর সবু খাজে যার এক্সপায়ার এলে ফুনি থাকি মিশা আরি আরি গোর তো ডাকাইলেনি যে আমার আমার দেশকে যে অনুদান করলানি আমার গাঁওকে যে অনুদান করলানি আমার জেলাকে আমার গাঁকে যে দেখলাইনি সে মন এলাইনি আমার মুখ্য কন্ট্রাক্টর বাবু মন কি নাই রোড সেমান তিয়ার করলে আমি গাড়ি চালালুনি ড্রাইভার গাড়ি চালাইছি সে মাপ্র মিশা জোয়ার সেমন মিশা আমার আমার মাটি মা কাজে সেমন লড়লাইনি করলাইনি মাত্র জন কাম করলাইনি নিন্দে দরম করবার কথা
1: দরম করবার কথা
0: তুমি রোড করলে গোট খাপ সমান রোড হয়েছি আর গোট খাপ সমান ওদরি যাবার
1: সেটা
0: তো
1: আজি লোকমন ঘর তানু বারবার হইছি আপা বারবার তা ঘরে আইবাটা গ্যারান্টি নাই বললা পারা
0: সেটা তো বর্ষা দিনে যেন তেলানি এবে আমি গালুনি এলে ড্রাইভার মিশা মাফরু রাখা আমার
1: আর কাই
0: এই সরতে 40 টা লোককে বসরে বয়া করে নেলানি আর ই মদ পি দিলে সারলা
1: সারলা
0: রোড বাটে রোড সে পিবা বাটে পিবাটা
1: আর কাই
0: এলে এবে মিশা এবে দেখনি কোরাপুট গাটি বাটে কোন লোকমন সমান যাইতে রেলে সিতি সমান দেখলি আর সমান খাখারে আইলি নাক খন্ডিয়ালা কইবি তোকে কাইটা শুকা জল দিবি মোর শুকা ব্যাপার সমান উঠি গালাবে আমার দেখনি গুপ্তেশ্বর বাটে যাবি বলে আগে কেন্তিরালা ডকরি ঘাটি কে সমান এনে গেল

0: সেটি ডাল পূজা করলে মা সন্তুষ্ট হলে আমাকে সমান শিব মহাপ্রভু ডাকবাই সেন্তিয়া খায় এই মিশা খন্ডে নিন্নে বললা আমার গুপ্তেশ্বর বলে আমার ধর্মপীঠ বললাইনি লোকমন জন্ম মরি গেলেন সীতি মিশা পূজা পাতি করে সমান মুখে প্রাপ্ত হলাইনি ই সেটা গোটে তীর্থস্থান কি নাই আমার আজ দেওঘাটি গেলে তুই সমান পর্বত দেখবো এড়ে সুন্দর আমার দুনিয়া যাকর ডাইরেক্টর মানে আসি করে ফিল্ম
1: করলাইনি
0: আমি সারদা আলো নি আমার গাঁ লগে করলাইনি রোড নেই রোড বাস দেখলাইনি আর সেমন কইলেন যে খাই কোরাপুট জেলার লোক নাচ সিটি আঁকবাই সিটি পিসাব করবাই সিটি আঁকবাই সিটি খাদি খাইবাই সিটি বোতল মানে ফিঙ্গবাই বলি সিয়ে খাইছে বাবু ফিল্ম ডাইরেক্টর বাবু যে সে গোটে মেসেজ দেলা ফোনি রাজমৌলি ফোনি সে দেলা তোমার জন সুন্দর কে আমি ন বাসিল সব বড়িয়া আছে মাত্র জন লোকমন চা গ্লাস পিঙ্গলানি সেমনকে গোটে প্রাকৃতিক বলে যেমন রখবার কথা নির্মল সফা করে রখা সেটা তো কে কইছে সেটা মন আমার জেলার লোকমন সেটা আমার তো সরকার খেতাক সুবিধা করলানি সড়ক যোজনা করলা আছে গ্রাম সভা পুলিশ সভা লাগে মিটিং হলানি পানি মারবা আগর নিমিশা বর্ষা দিন আগর নিমিশা
1: গীত গুতা গোটে শুনু
0: নাই গীত গোটে শুনে দেশ কাই

0: ஏப்பா தாய் நிக்கோ கீத பொண்ணுகாரோ கல்யாணம் ஆயிச்சு
1: புடலால புடலால கீத எலே তুই পুনি কোন বাটে যাইলু
0: মুই যাইলি আপা ডানাবাড়ি বল জানুস গুপ্ত সরগাতা কই তেলুস নাই
1: ও ডানাবাড়ি সেটা মুই মিশা পাসালি সিদর গান লোককে ডান্ডা খাইতে পে না দেলা চইতি সর জবর ডান্ডা ইরিস গাই কি বলবা কে হ্যাঁ তোকে কাইটা শুরু বালি তোকে পারি নই এই বললাই মত কইলাই
0: ডান্ডা নাই যে জনা জবর
1: ওই জনা জবর ওই
0: মুই সে বাট যাইলি স্কুল লে ডান্ডাবাড়ি স্কুল লে গটে স্যার আছে তার সঙ্গে কথা বার্তা আলি আছি এলে কাই উপরে কথা বার্তা আলি আছি সেটা শুনি করে রাখা জানা তুমি মিশা আলে শুনাতে বাপা
1: শুনু শুনু
2: জোয়ার লাগো
3: হ্যাঁ জোয়ার লাগলো
2: আজ্ঞা কে কইলাসনি কোন কে কইলাসনি ওলুপ কই দিয়া
3: আর মই দন্ডাবাড়ি সরকারি উন্নত বিদ্যালয় কইলিনি সরকারি শিক্ষক
2: না ওলুপ কই দিয়াস আজ্ঞা
3: মরনা সুধাকর নায়ক আজ্ঞা
2: এলে মাস্টার কাম করি কত বর্ষ পার হেলানি আজ্ঞা তোমকে
3: মই কাম করি করি হেলানি 35 বর্ষ পার হেলানি
2: হেলে আজ্ঞা আমার বিষয় আজি আছে স্কুল থানে মধ্যাহ্ন ভোজন বলে কাইটা
3: মধ্যাহ্ন ভোজন কথা তো বাবু মানে খাইবা টা উন্না হেলানি বলে সরকার গোটে চিন্তা করবাটা বলে খাওয়া পিবা টিকে দেলে পিলা মানে মন খুশি হয়ে স্কুল আইবে পাঠ পড়িকি যাই বলে সরকার গোটে যোজনা চললা আছে
2: হ্যালো
3: দিনকে নয় করুটি পিলা
2: হইকি
3: না আজ আন্ডাবাড়ি পিলাম জু বলিকি সাং সাথে করি পটা বলে বাবা মা মিশে আমি সাংব সোমবার দিন আমার অন্ডা দিয়া হলানি বুধবার দিন অন্ডা দিয়া হলানি সপ্তাহ দুইবার হল যে সপ্তাহ তিনবার দিয়া হলানি অন্ডা দেওয়াটা

0: চেপু মাটা বাঞ্জি বলে লাল খাই
1: চেপু বলে খাই না বা
0: চেপু বলে কো খাই হ্যাঁ তেলুগু লগে চেপু বলে কো খাই
1: তুই তো জয়পুর রে রে সব জানুস
0: আরে এদে এবে ভারত মাতা কি জয় বলুনি কোরাপুর জেলা কে জয় জয়পুর কে জয় মাটি মা কে জয় বলে কইব আমি কাইতের পাই বলে আমার মাটি মা লগে কাইটা নাই কোনি
1: তাই গোডা গলে ঋষি কুলিয়া বংশধারা নাগাবলি
0: আরে নবরপুর বাটি মিশা তুরি নদী আছে
1: তুরি নদী
0: হ্যাঁ কে মালকানগিরি বাটে গলে মিশা সিলেরু নদী আছে
1: আরে সাবেরি
0: আরে মিশা আছে আরে আমার ইন্দ্রাবতী ড্যাম আছে
1: মুরান ড্যাম জলাপুট কোলাব
0: মাসকুন কোনি আরে আছে এনতি আমার নদী নাল পর্বত এনতি আছে যে এলেক সুন্দর ইতি ফিলি মিশা করলে নি আমার জয়পুর কলাগ মিশা নাট মিশা করলে নি আমার তো জিউ না খা নাট
1: আর কাই জিউ না খা নাট
0: এলে আর গুটে বেট গাট শুনু কাই
2: আলে বাবু জোয়ার লাগো
3: হ্যাঁ জোয়ার জোয়ার
2: বাবু তোমার পরিচয় নি দিয়া বাবু
3: ডাক্তার সুদর্শন গৌড় আয়ুর্বেদিক ডাক্তার আছে পরিউমা মেডিকেল
2: হলে ডাক্তার বাবু কি তো জোয়ার আর লোকমানকে তুমি ওষুধ পত্র দিলে সে মতো ভুল হইলাই নি আর আমার তো গাগড় ভিতরে নানা প্রকার রোগ আছে বাবু সে রোগ ভিতরে এবে দেখা জ্বর কি মুদুকা কি কাইটা আনলে মিশা তুমি ওষুধ দিলাস নি মাত্র আরই গোটে কাতা কাইটা বলে গোড়া বথা হলে কি দুকা হলে তাকে কেমতি শুনবার হয়েছে
3: গোড়া এত বথা হলে তো সাধারণ বথা হলে তাকে যেটা আমার পেন কিলর কোয়া হচ্ছে ব্যথা উপশম পাই যে ওষুধ তাকে দিয়ে হলে কমিযিব যদি ন কমিলা তার বিভিন্ন প্রকার পরীক্ষা আছে।

0: সার পরীক্ষা করা যায়, আর এ ফ্যাক্টর করা যায়, এএসও, ইউরিক এসিড এসব পরীক্ষা কলা পরে, সিবিসি এসব পরীক্ষা কলা পরে জনা পড়ে তার কোন অসুবিধা আছে, তাকে ধরিকি মেডিসিন দিয়া যায়।
1: হুম হুম হুম হলে বাবু আর গোটে কথা হয়তা বলে, আজকাল তো এবে জন লোক মনকে বড় নি সান যাক আর সানন নি বড় যাক, জন ধনুক রোগ বলি কইলেনি টিটানাস বলি, সেটা সেটা সে রোগটা কেনটা চেনা পড়ছে বাবু?
0: সে রোগ প্রথমে যদি হব তাকে এফেক্ট হলা মানে সে ধনু ভাই বঙ্কা হয়ে মাসল সব টাণ হয়ে
1: হুম হুম হুম
0: মাংস বেশ সব
1: হুম হুম
0: আর তার নার্ভাস সিস্টেম কাম করবে ব্যান্ড হয়ে এলা পরে সে ধনু ভাই হয়ে তাকে ধনুষ টঙ্কার রোগ বলে কুয়া যাচ্ছে।
1: হুম হুম হুম
0: মুখ্যত যে রোগী মানকর আপনার থিব যে বিভিন্ন প্রকার লুহা মাড় হয়েথিব কিংবা কোন জায়গায় ক্ষত হয়েকি তার যদি সেটি টিটানাস ব্যাকটেরিয়া এফেক্ট হেলা এসব কারণ দেখিথিবে মাড় হেলা জং লাগিথিবা লুহা হয়েথিব নহলে গোবর সাঙ্গে লাগিব নাই তো মাটি ফাটিতে লাগিব ময়লা জায়গায় লাগিলা কোন জায়গায় কটিগলা
1: হুম হুম
0: এমতি হলে তাকে এই যে ধনুষ টঙ্কার রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে।
1: উপচার আছে বাবু?
0: উপচার তো তার কষ্টদায়ক বুঝলে কি না,
1: হুম হুম হুম
0: কিন্তু তার প্রিভেনশন যেটা যেটা কুয়া হচ্ছে প্রিভেনশন যেটা কি আগরু প্রতিকার কলে তাকে হবনি সেটা।
1: হুম হুম হুম
0: আমার সমস্ত সরকারি হসপিটাল রে মাগণার দিয়া হচ্ছে, ছোট শিশু মানকর বি ভ্যাকসিনেশন হচ্ছে সে সময় সবু টিকাকরণ সময় প্রায় প্রতি তার সময় টিকাকরণ করা যাই টিটানাস বি দিয়া যাই থাকে,
1: হুম
0: আর আমার স্কুল পিলাঙ্কু স্কুল রে বি দিয়া যায়
1: হুম হুম হুম হুম
0: টিটানাস দিয়া যায়, গর্ভবতী মা মানুষ সে টিটি ইঞ্জেকশন গর্ভ সময় দিয়া যায় দুই থর,
1: হুম হুম হুম
0: আর আমার যে ইয়ে ছুয়া মানে অনেক ছুয়া মান টিকাকরণ হেলা গর্ভবতী মা মানুষ হেলা এবং ছোট শিশু মানকর যে তার বড়িবা অনুযায়ী যেতে টিকা দেওয়া কথা টিটানাস টিকা দিয়া যায়, তেমন সেই সময় টিটানাস হবার আশঙ্কা নথায়, মা মানুষ বি আশঙ্কা নথায়, আর ছুয়া মানকর বি গর্ভ অবস্থা যেহেতু মা মানুষ দিয়া হইতাছে আর জন্ম হওয়া ছুয়া মানুষ দিয়া হচ্ছে যে বর্তমানে সে টিটানাস রোগর ভয়াবহতা এত না, প্রায়ত টিটানাস রোগী দেখা যাতে কাঁ ভাঁ যদি কোণী কারণবশ অবহেলা করি কি যদি রহিগলা সেমতি হলে হয়তো ধনুষ টঙ্কার হইপারে।
1: সুস্থ সবল রহবা কাজে গোটে মানুষকে এ রোগ কাজে সেটা কাই খাদি খাইবার কথা?
0: আপনার সবু প্রকার প্রোটিন জাতীয় খাদ্য ভিটামিন যুক্ত খাদ্য আর আমার ভিটামিন ক্যালসিয়াম সবু ঋতু অনুযায়ী যে ফল যে অছি তাকে খাইপারিবে, আর সমস্ত প্রকার খাদ্য আমার পনিপরিবা মাছ মাংস অন্ডা ক্ষীর চিকেন এসব যদি খাইব মানুষের রোগ প্রতিরোধক শক্তিটা বড়িব,
1: হুম হুম
0: বড়িলে তাহলে হঠাৎ কোণী রোগ আক্রমণ করবনি। আর যেটা টিটানাস কুয়াছে আগ দেখবে ছোট ছুঁকর নাভি নাড়ু যেটা কাটুলে তাকে অশোধিত সে যে ব্লেড ফ্লেড রে কাটি দেলে ছুরি ফুটে কাটি দেলে পিলাকে বি টিটানাস হয়ে যাওয়া, এবে কিন্তু যেহেতু 100% ডেলিভারি মেডিকাল রোচি আউ সে স্টেরিলাইজ করিকি তাকে সবু করা হচ্ছে নাভি নাড় কাটিবা নয়া ব্লেড রে কটা হচ্ছে, এনু কোনসি প্রকার টিটানাস আশঙ্কা রোনি।
1: অভিযুক্ত কোরাপুট জেলা বলে আদিবাসী বহুল জায়গা এটা, তো আমার লোক মন কাটা বলে মাছকে শুকাই করি সেমন খাইবাই, সে লোক মন খাইবাই হলে গর্ভবতী মাই জীবন মিশা এমতি রোগের সম্ভাবনা মিশা দিছি, সেটার কাজে আগর নি সেমনকে প্রতিকার বলে
0: দেখুন এবে সবু আমার ইয়ে প্রত্যেক গাঁরে জন জন আশা আছেন, হাজার লোকের জন আশা আছেন, সে আশা দিদি সবু ছোট ছুঁকু আরম্ভ করে গর্ভবতী মা মানুষ তাঙ্কু যে টিকাকরণ করা হচ্ছে সেত সময় গর্ভবতী মা মানকর তিন থর আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, তাপরে আমার হিমোগ্লোবিন টেস্ট করা হচ্ছে গাঁ লেভেল রে এএনএম দিদি মানে করছেন, আশা দিদি মানে সেমানে তাকে আনুছেন, তাপরে আমার গোটে কমিউনিটি হেলথ সেন্টার আছে সেটি বি করা হচ্ছে পরীক্ষা, আর প্রতি মাসে থরে প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা আছে সেটি বি সমস্ত প্রকার পরীক্ষা করা হচ্ছে মাগণারে, অল্ট্রাসাউন্ড বি আমার যেমনি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র বরিগুমা আছে সেমতি জায়গায় অল্ট্রাসাউন্ড বি করা হচ্ছে, আর টিটানাস ইঞ্জেকশন প্রিভেনশন ভাবে দিয়া হচ্ছে মা আর শিশুকে দিয়া হচ্ছে, কিন্তু টিটানাস হবার এবার আশঙ্কা বহুত কম বুঝলি, তাপরে আপনার দেখিথিবে এবার সাধারণ লোকটে বি মাড় হলে সাঙ্গে সাঙ্গে যাই কোন নৌ কি নৌ টিটি ইঞ্জেকশন গোটে নিয়ে যাচ্ছে হসপিটাল তো পৌঁছলে সাঙ্গে সাঙ্গে তার ড্রেসিং করি টিটি ইঞ্জেকশন দিয়ে দেখুন, এণু টিটানাস আশঙ্কা বহু।

তারখরে চন্দ্র ভঞ্জন্তি যে ব্যবহারে সূর্যঙ্ক ভোগ বেনি পক্ষে বেনি নক্ষত্র পাদ রুক্ষে পক্ষ ভোগকু এক দিনে ভঞ্জন্তি অহরাত্র মানে এ অনন্তরে নূপ বড় বর্ধিত কলাশ।

সঙ্গতে কাল যষ্ঠির সেবা মতে এ অনন্তরে নৃপ বর এ জ্যোতিষ চক্র শিশুমার এমন্ত করিকে বর্ণই কহিবা শুণ মন দেই যে প্রভু অখিল কারণ শ্রী বাসুদেব নারায়ণ তাহাঙ্ক যোগর মূরতি শরীর কুণ্ডল আকৃতি অধ বদন তাহাঙ্কর পুচ্ছরে নিবাস ধ্রুবর লাঙ্গুলে প্রজাপতি বাস অনল ধর্ম যে সুরেশ।

নক্ষত্র মান যে সমস্তে অভিজিত আদি গণ বাম পারুষে তাঙ্ক স্থান পুনর্বসু যে পুষ্যা দুই বাম দক্ষিণ শ্রেণী তহি আকাশ গঙ্গা যে পৃষ্ঠরে বিরাজে অতি শুভ্রতরে বাম দক্ষিণ পাদ দেশে আরদ্রা অশ্লেষা প্রকাশে উত্তরা সাড়া অভিজিত সভ্য দক্ষিণ ঘ্রাণে স্থিত শ্রবণা পূর্বা সাড়া দুই বাম দক্ষিণ নেত্রে রহি ধনিষ্ঠা মূলা বেনি জনে দক্ষিণ বাম বেনি কর্ণে মঘাদি আঠ যে বিদিত বাম অস্থিরে ক্রমে স্থিত।

0: শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা পাঁচ একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল এক টঙ্কা দেওয়া পড়ব। অধিক বরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করতু।
1: আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুছেন। শেষে শুণন্তু তো পাই চলচ্চিত্রর কণ্ঠশিল্পী মানে হলে কুমার বাপি এবং তপু মিশ্রা। নিজ গীতকে সঙ্গীতরে সজাইছেন মন্মথ মিশ্রা।

শ্রোতা বন্ধু, এই বন্য জন্তু সুরক্ষা ও সংরক্ষণ পাই প্রকৃতির নৈসর্গিক পরিবেশ ভিতরে গড়ে উঠিছে ভিতরকনিকা জাতীয় উদ্যান ঠারু আরম্ভ করে নন্দন কানন জাতীয় উদ্যান পর্যন্ত। আহুরি মধ্যে গড়ে উঠিছে সাতকোশিয়া অভয়ারণ্য ঠারু আরম্ভ করে ভিতরকনিকা অভয়ারণ্য যায়। সবুঠারে চালিছে বন্যজন্তু মানঙ্কর উন্নতি তথা সুরক্ষা পাই পদক্ষেপ। আম রাজ্যের জঙ্গলরে মুখ্যত বাঘ, ভালু, বারা, হাতি, হরিণ ঠারু আরম্ভ করে

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়েছি তবে আজ কার্যক্রম কু এইটি রাখুছু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনার মু থিলি নিহারপালা পটনায়ক আজ পই তাহলে।

0: আরে বুঝলো মনিয়া আশ্চর্য ঘটনা রত্ন সিংহাসন রু গরুরক্ষ পর্যন্ত লম্বি গলা সিহস্ত শ্রীপতি কর প্রসারণ করে শ্রীফল নিজে গ্রহণ কলে বুঝলো ভাই নাটকা হয়ে কথা আরে কি সে ভাগ্যবান ভক্ত কাহারে শ্রীফল জানছু ভাই
1: নাতরে নডিয়াটি পঠাইছিলা
2: বাউরি
1: হ্যাঁ
0: জগন্নাথ শ্রীহস্ত্র গ্রহণ কলে বুঝলো সে মহাপুণ্যর অধিকারী বুঝলো মনিয়া সে জগন্নাথঙ্কর পরম ভক্ত সে নিচ হই পারে না সে হীন বাউরি হই পারে না সে পবিত্র বাউরি জয় জগন্নাথ
3: এ সংকট তারণ জগন্নাথ আসন্তকালি সকালু চৌষঠি ভক্তগণক সহ জগন্নাথ বলরাম অচ্যুত অনন্ত যশবন্ত এই পঞ্চসখা মো ভক্তি আহ জ্ঞান পরীক্ষা করিয়া পে আসু।

0: ধন্যবাদ আসিয়া, তোমার অতিথি সৎকারে আমি মুগ্ধ।
1: অনেক জটিল প্রশ্নর উত্তর দেইপারিথিবারু আমি মানে তোমাকে মহাজ্ঞানী ভাবে স্বীকার করুছ।
2: জগন্নাথ প্রতি তোমার অসাধারণ ভক্তি রইতি পারু জল মধ্যে বলরাম দাসঙ্কু তুমি প্রভুঙ্কর দশ অবতার রূপ মধ্যে দেখাই পারিছ। হ্যাঁ দাসিয়া, এবে বলরাম দাসঙ্কর প্রশ্নর উত্তর দিও।
3: উত্তর দিও
4: দাসিয়া।
5: আজ্ঞা।
4: শ্রীজগন্নাথ বর্তমান কোঠি অছন্তি কহিপারিব?
5: তুমি মানে প্রভুঙ্কু নীলচক্রে বসাই আসিছ, রত্ন সিংহাসন বর্তমান খালি, খরারে বসি বসি শ্রীঙ্গুর শ্রমছাও ঝরি পড়ছে।
4: ধন্য দাসিয়া ধন্য, তোমার ভক্তি ও জ্ঞানর স্বরূপক আমি মানে ঠিক রূপে কলনা করে পারি, জ্ঞান গর্বরে অন্ধ হয়ে তুম ভি মহাভক্ত ছোট মনে করে এপরি পরীক্ষা করিথর আমি মানে ঘোর লজ্জিত। এই পরীক্ষার স্থলী জনমুখরে মহাখলা রূপে প্রসিদ্ধি লাভ করিব, যুগে যুগে প্রসিদ্ধ ভক্ত ভাবে তুমি জনসমাজে পূজিত হব, তুম মথারে শাড়ি বাঁধি তুমি শ্রেষ্ঠ ভক্ত রূপে আমি মানে সম্বর্ধিত করুছ।
5: এতে প্রশংসা পাইয়া জমারু যোগ্য নুহে, আপন মানকর চরণর দাস, যুগে যুগে সেই চরণ দাস হি রহবাকু মতে কল্যাণ করন্তু, মোর আউ কিছি লোড়া নাই, কিছি লোড়া নাই।
4: শোন দাসিয়া, জগন্নাথ দাসে তুমি গুপ্ত ভাবে রাধা প্রেম রূপা ভক্তি তত্ত্ব শিক্ষা দেওয়া আগ্রহী, তোমার কিছু আপত্তি নথিলে?
5: ইয়ে তো মো পাই পরম সৌভাগ্য, জগন্নাথ মহাপ্রভুঙ্কর অশেষ করুণার সংকেত। আসন্তু দাসে আপনি, আপন নিজে গুপ্তস্থান নিরূপণ করি মতে এই মহাশিক্ষা দান করন্তু।
3: জয় পরম ভক্ত দাসেন্দ্র, জয় তত্ত্বধারী দাসেন্দ্র।

0: হেইতাবো হেইতাবো হেইতাবো মনি হেইতাবো আরে কাড়িয়া কাড়িয়া কেতবেলে কাহাকু করুণা করে সে কথা তা ছাড়া কি জাণিব কহিলু করুণা ভাই ঢালিলা বেড়ে সে কোনো জাতি অজাতি কিছু দেখে অপার করুণা তার রে অপার করুণা বুঝলু
1: গোটে
2: আম্ব নদীকিয়া ভাই সেমি গোটা হাউলি খাও আরু আরু আরু
3: আম্ব মালে আম্ব মালে
2: এনেকি আসবা হেউ
0: মণি এ আম্ব কোন দেখিয়া আনিছু
4: না আজ্ঞা মু ঠাকুর দেওয়া আনিছি
0: আরে আরে কো ঠাকুর কো মণি ভাই
4: মু সেই কালিয়া ঠাকুর কু জাণিছি তারি পাই আজ্ঞা আনিছি
0: বুঝলো সাল মনে মলু খুঁজলা কাকর পাড়ি বৈধ কহিলা দে তোরা দে মণি আনি দে দে দে মুনি সেই কালিয়া গুটা লাই লাই করে দে
2: মতে দে মতে দে মু দে দি মো
0: চুপ চুপ চুপ চুপ দে দেবি ঝামে যে একাত্র মু চুপ করে দে কই আরে মু বড় পোনা আম মু নিবি না কি নবরে
2: এ না মতে দে মো
0: আরে আরে তো আম মু নিবি বড় পোনা হ্যাঁ
2: আ তো দেলে মতে
0: সাউন হাত মার না
4: হে ভগবান হে ভগবান হে জগন্নাথে তোর পাই আম্ব আনিছিলি তো ফল তু নেই যা ঠাকুর তু নেই যা
2: বড়পনে কোন এ গোটে ওড়ি আম্ব গুড়া কেমন শূন্য উড়ি যাচ্ছি
0: আরে বলি মু তো টাটকা হয়ে গেলি চাহু চাহু টোকেইটা আম্ব শূন্য উড়ি গলা আরে তো অদ্ভুত দৃশ্য আরে জগন্নাথ কোন সত্যরে আম্ব গুড়া উহান করদেলে
2: সত্যে হে এ জাদু বিদ্যা ভালো লাগুছি এই লোকটা বোধে কাউরি কামে কাপ সাইছি কোনো পনে মু এই ঠিয়া হয়েছি তমে গল গল গল ঠাকুর সিংহাসন টে বুড়ি আইল সত বিষয়ে জনা পড়ি
0: চক্র মারি
2: গল
0: সেদিন নড়িয়া নিয়েছিলা বলে জগন্নাথ নিজে আম্ব গ্রহণ করেছি কি তুমি মহাপুরুষ কি তুমি মহাপুরুষ দয়াকরি তোমার পরিচয় প্রকাশ কর মহাপুরুষ
4: মু বালিগাঁর দাসিয়া বাউরি
2: এ বালিগাঁর সেই পরম ভক্ত
0: দাসিয়া
2: বাউরি
4: তুম্ভ মানুষ হীন দাসিয়া বাউরি ওলিকি হচ্ছে সাথে
0: না না না না নিজকে এত হীন মনে করি তমে আম সমস্ত নবস্য তোজস রহিলা জগতে পরম পদ মিলু তোতে নে মণি নে নে জগন্নাথ ধন্দাবল নে ই তুলসী নে ই আলতি নে আলতি নে বাবা আলতি নে
4: জয় জগন্নাথ জয়।